বড় বড় মহাপুরুষেরা এখানে জন্ম নিয়েছে। আজকে এই দেশ গোলাম। আমরা প্রতিজ্ঞা নিচ্ছি এই ভারতবর্ষকে আমরা ইংরেজদের কাছ থেকে

ওয়েলকাম ব্যাক শ্রোতা বন্ধু, শুনেছেন আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাক কোয়াল আপন মানক সাথিরে আছি। আজর এই নুয়া সকালে আপন মানক সাথিরে আগুকু মধ্য পড়িবা পাই কি চেষ্টা করুছি। তবে যদি আমি দেখিবা তাহলে আজর দিনটিরে বহুত কিছু কথা রহেছি। আজর দিনকু বিশ্ব সিকল সেল দিবস বা রক্ত সিকুলি দিবস ভাবরে পালন করুছে আমি। আজর এই দিনটিকে জুন 19 সারা বিশ্বরে পালন করা যাচ্ছে। মুখ্য উদ্দেশ্য হচ্ছে সিকল সেলস রোগ, মানে গোটে প্রকারের রক্তহীনতা বংশগত রোগ, রক্ত সিকুড়ি দিবস ভাবে আজর এই দিনকে পালন করা যাচ্ছে। আউ এই বিষয়ে লোকঙ্ক মধ্যে বেশি সচেতনতা সৃষ্টি করা, আউ এথিরে পীড়িত রোগী মানকর চিকিৎসা পাই সহায়তা যোগাই দেবা পাই কি এই কার্যক্রম এই দিনটিকে পালন করা যাচ্ছে। তা সহিত আজর এই দিনটিকে জাতিসংঘ দ্বারা পালন করা যাচ্ছে প্রতিবর্ষ জুন 19 যুদ্ধ বা সংঘর্ষ সময় মহিলা ও শিশু মানুষ হেউথিবা যৌন হিংসাকে রোকিবা এবং ইয়া বিরুদ্ধে স্বর উত্তোলন করিবা পাই আজর দিনটিকে ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অফ সেক্সুয়াল ভায়োলেন্স ইন কনফ্লিক্ট ভাবে পালন করা যাচ্ছে। ইয়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে এসব বিরুদ্ধে স্বর উত্তোলন করা। তা সহিত বিশ্ব সন্টরিং দিবস ভাবে মধ্যে আজর দিনটিকে পালন করা যাচ্ছে। আজিকালির ব্যস্তবহুল জীবন ভিতরে দৌড়া দৌড়ি নকরি জীবনকে ধীরে সুস্থে কেমতি উপভোগ করিপারিবা আউ প্রকৃতি সহিত কেমতি কিছু সময় বিতাই পারিবা এইসব বিষয়ে টিকি বেশি সচেতনতা সৃষ্টি করিবা পাই লোকঙ্কু প্রেরণা দেওয়া পাই আজর এই দিনটিকে পালন করা যায়। এবং তা সহিত আজর এই খাস দিনটারে যদি আপনক জীবনরে কিছি বি খাস রহিছি, যেমতিকি আপনকর হ্যাপি বার্থডে আছে, আপনকর ম্যারেজ অ্যানিভার্সারি, কিছি বি কথা রহিছি যা আপনকু খুশি দেউছি, সেতি পাই আপনকু অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা মো তরফ রু।

টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সে দিল তাক সো দিল সে দিল তাক রে মু আপনক কোয়েল আপনার মানক সাথে আছি আজ বিউটিফুল মর্নিং কো আমি সমস্ত মিশি এনজয় করুছি শ্রোতা বন্ধু সকালের হালকা সূর্যকিরণ আমার মনকু যেতিকি ঊর্জা যোগাই থাকে না সেই ঊর্জা পজিটিভ এনার্জি হইকি আমার পুরা শরীরের খেলি যাই থাকে সেইপাই সকাল সকাল যদি হালকা সূর্যকিরণ আপনার নৌকেন আপনার বডি পাই আপনার মন পাই সবুপাই সে বহুত ভাল এমতি তো ভিটামিন ডি মিলে আমি সমস্ত জাঁচে কিন্তু সেমিতি যদি আমি দেখা যা গোটে নূয় সূর্য কিছু নূয় প্রেরণা হি আমাকে দিয়ে থাকে সকাল সকাল প্রত্যেক দিন সে আমাকে এই প্রেরণা দিয়ে কি রাতে যেতে বি গাঢ়া থাও যেতে বি লম্বা থাও পুনি থরে আমাকে নূয় করে উদয় হওয়া পড়ব পুনি থরে নিজ জীবনর রাস্তা চালিবা পড়ব তবে চলন্তু এই জীবনর রাস্তায় তো বর্তমান মু আপনার সাথে আছি আমি আগক বড়া আছে সুন্দর গীত আমি শুনবা

যে গতকালের ভুলকু আমি ভুলে যা আগকু বড়া উচিত আটা বহু জরুরি জীবনের যেতে বি বাধা বিঘ্ন আসু না কাহি আমি নূয় উদ্যম আত্মবিশ্বাস সহ সেগুড়ি সামনা করে পারিবা সেতবে যেতবে আমি মানে আমার পাস্ট কু ছাড়িকি আমার অতীত কু ছাড়িকি বর্তমান বঞ্চবা আগকু বড়া শিখবা। সূর্য তো প্রত্যেক দিন উদয় হুঁতি যে প্রত্যেক দিন উদয় হয়ে নিজ কাম করতে সেমি আমি বি নিজ দায়িত্ব প্রতি সচেতন হওয়া আবশ্যক এই বিষয়ের মানে এই বিষয়ের বার্তা দিয়ে থাকে গোটে নূয় সকাল আমি নূয় সকাল যে আসে সেতবে কিছু না কিছু নূয় বার্তা নিয়ে আসি থাকে আমি।

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সেই দিল তাক মু কোয়াল আপন মানক সাথিরে আছি ওয়েল মর্নিং মেলোডি কার্যক্রম চলেছি আ বর্তমান স্টুডিও গড়িতে সময় মধ্যে 8:48 হই সালানি আউ গটে নুয়া সকালর নুয়া বার্তা কো আমি বুঝিবাকো চেষ্টা করুছে সকাল আমকো সময়ের মূল্য বুঝিয়ে থাকে যো মানে সকাল কো সঠিক ভাবে ব্যবহার করি পারন্তি বুঝি পারন্তি সেমানে দিন সারা অধিক কার্যক্রম কার্যক্ষম রুহন্তি ফুল এনার্জি সহিত নিজের কামকে বড়িয়া সে করে পারন্তি যোটা কি আমার শারীরিক ও আমার মানসিক স্বাস্থ্য পাই বহুত উপকারী হয়ে থাকে সকালের নীরব পরিবেশ আমাকে আত্মচিন্তন করা পাই আ আত্মবিকাশ করা পাই সুযোগ মধ্য দেই থাকে সেইতিপাই তো কোহাযায় যেতবেলে নুয়া সকাল আসে সে কিছু নুয়া বার্তা নেকি আসে নুয়া কিছু আশা নেকি আসে নুয়া কিছু প্রেরণা নেকি আসে

0: শ্রোতা বন্ধু, টিউন করছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সে দিল তাক সদিল সে দিল তাক রে কোয়েল আপনার মানকে সাথে রে আছি। ডায়াল ইন লাইভ প্রোগ্রাম আরম্ভ হয়ে যাইছি এবং বর্তমান আজি দিনর ফার্স্ট কল টি বি মো পাখ গাস যাইছে। দেখিবা কি কল করছেন। হ্যালো,
1: নমস্কার।
0: কি কুতলে
1: প্রশান্ত কুতলে রাজহংস কটকরু
0: কিমতি আছন্তি?
1: বহুত ভালো ম্যাম। আর আপনারা আজ সকালে এই গীতটা যে বজেছিল এইটা হচ্ছে মোর মানে সব মানে ফেভারিট গীত ভিতর গোটে।
0: আচ্ছা,
1: আর আপন এমনি যে এত সুন্দর ভজন ঘণ্টাঘর নিয়ে আসছিল যে আর গোটে কথা মু ইয়ে করি যে বাবা ভক্তির ঘণ্টাঘর যদি সে জিনিসটা বিক্রি কোটি হচ্ছে ম্যাম।
0: সেই জিনিসটা বিক্রি কাইকি নিহাতি
1: মানে নিজকে রিসার্চ করিকে বাহার করিয়া কছি না।
0: নিহাতি আপন পুরো ভালসে বুঝি এইচান্তি
1: ভজন আর সুন্দর বাতাবরণ সকাল ক্রিয়েট করতিবার আপনকে অশেষ অশেষ ধন্যবাদ।
0: আপনাকে মধ্যে বহু ধন্যবাদ। আপনার শুনুছেন্তি আপনাকে ভাল লাগুছি বলি ফিডব্যাক বি দউছেন্তি সেটা বহুত বড় কথা।
1: বহুত সুন্দর গীত আপন মগরে সরল নিষ্ক্রিয়তা আর বাস্তবতা জীবনের এতে উপলব্ধি আর কথা করিবেনি ম্যাম।
0: হো, বহুত বহুত ধন্যবাদ।
1: অনুরোধ আপনার হতে সময় পাইলে গীতটা পুনর্বার
0: নিশ্চয় নিশ্চয় মু প্লে করিবি। তো আজি কোন গীত বিষয়ে কইবে? বাস এই গীতটি হি আপনকর ফেভারিট সেইয়া কহুছন্তি।
1: এই গীত প্রত্যেক গীত কিছু বাতাবরণ ক্রিয়েট করে মানুষ স্থিতি অনুসারে, কিন্তু গীত সঙ্গীত গোটে এমনি জিনিস যে কোন মুহূর্তে কোন সিচুয়েশন আছে তাকে শুনলে টিকে না পজিটিভলি আসি যায়।
0: তাহলে কো গীত রে আপনকো বেশি পজিটিভ করাই দিয়ে আপনক মন ভালো হয়ে যায় কো গীত শুনলে? এই গীতটি আচ্ছা, থ্যাংক ইউ সো মচ আপন কল কলে আর শেয়ার কলে। রহিলি, নমস্কার।
1: নমস্কার আজ্ঞা।
0: শ্রোতা বন্ধু আপনার মধ্যে কল করতো আমার সহ শেয়ার করতো এমনি কোণ গীত অ গীত অ যে গীতটি বারম্বার শুণবাক।

0: শ্রোতা বন্ধু শুনেছেন আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটেক দিল সে দিল তাক আও মু আপনক কোয়েল আপন মানক সাথি রে আছি ডেইলি লাইভ প্রোগ্রাম চলছে আও সবড়ো বড়িয়া কথা হলা কি আজি আপনক মোকা মিলিছে আপনক পছন্দর গীত বিষয়ে কহিবার এমতি কিছু গীত থাকে যেটা আমাকে মন দুঃখ থিলে সেথির মুক্তি দেই পারে এমতি কিছু গীত থাকে যাহা আমাকে আত্মবিশ্বাস দেই থাকে এমিতি কিছু গীত মধ্যে আছি যাহা আম মনর কথাকু আম সাথী আগে অতি সরল কহিদারে তেমকি গীতর তো বহু প্রকার ফিলিংস রয়েছে তা ভিতর এমতি কিছু গীত বি যা আমাকে জীবনের প্রত্যেক মুহূর্তে শুণবাক ভাল লাগে তো সেমতি গীতটি আপনার জীবনের কণ আউ গীতটি আপনার এত খুশি দিয়ে কি বারম্বার আপনার তাকে শুণবাক পছন্দ করতে আপনার মনর পরিবর্তন করবার সে সাহায্য করে সে বিষয়ে আজ আমি কথা হচ্ছে বর্তমানে দেখা কি অনেক ফোন লাইনে হ্যালো
1: হ্যালো ম্যাম নমস্কার জয় জগন্নাথ
0: নমস্কার জয় জগন্নাথ কি কোথলে
1: ম্যাম মু প্রফুল্ল প্রধান কৌচি কুয়ারপাল মাণিয়ামধুর
0: আচ্ছা কেমতি অছন্দি
1: ম্যাম বহুত বড়িয়া আছি
0: আ কোন গরম কেমতি হইছে
1: ম্যাম আজ তো টিকে পাগ পুরা ঠান্ডা কুল কুল লাগুছি কিন্তু কালি 10টা 11টা আমার পুরা ঠান্ডা লাগিলা
0: আচ্ছা আপনার এমতি কো গীত আছে যেটা শুনলে আপনার মন পরিবর্তন হয়ে যায় মন ভালো হয়ে যায় কো গীত আছে সেমতি
1: প্রবল গীত তো আছে কো গীত কু কহিবি বলে বুঝি পারুনি বিভিন্ন প্রকার কিসমর গীত আছে দেখন্তু মন খারাপ বেলে গোটে গীত ভাল লাগে খুশি বেলে গোটে গীত ভাল লাগে এমতি বিভিন্ন প্রকার গীত আছে বিভিন্ন প্রকার সময় কু নেই গীত ভাল লাগে সকালে বেলা আমার হচ্ছে অজ্ঞতাড়ি সেতরে গোটে গোটে ভদ্র আছে পুরা মনকু মোহি নিয়ে তেণুকরি মর্নিং মেলোডি তো সে আহরি ভাল তেণুকরি বিভিন্ন প্রকার গীত আছে কিন্তু মতো বেশি ভাল লাগে গীত আহে দয়াময় বিষয় আছে মতো সদা ভাল লাগে
0: আচ্ছা
1: আর মানে সদা বারম্বার শুনে ভাল লাগে

শ্রোতা বন্ধু, আমার পরবর্তী মেসেজ তো আসি না, কিন্তু আমার আজি ডাইল ইন প্রোগ্রামে জনে বন্ধু মতে রিকোয়েস্ট করে, যেহেতু তাঙ্কো এসএমএস করি আসুনি, তেণুকরি সে রিকোয়েস্ট করে তাঙ্কো পছন্দর গীতটি প্লে করিয়া পাই, তেণুকরি মু প্লে করে দৌছি। প্রকাশ চন্দ্র সাহু সালিয়া সাহি ভুবনেশ্বর রু রোতে রোতে হাসনা শিখো, এই গীতটি সে শুনিয়া পাই রিকোয়েস্ট করে, মু তাঙ্কো পাই গীতটি প্লে করে দৌছি। এনজয় করন্তু।

0: ପରବର୍ତ୍ତୀ କଲର୍ ଯୋଡ଼ି ହେଇଗଲେଣି ଆମ ସହ, ଦେଖିନେବା କିଏ କରିଛନ୍ତି କଲ୍। ହ୍ୟାଲୋ
1: ହ୍ୟାଲୋ
0: ହଁ ହ୍ୟାଲୋ ନମସ୍କାର, କିଏ କହୁଛନ୍ତି, କୋଉଠୁ
1: କହୁଛନ୍ତି? ନମସ୍କାର
0: ନମସ୍କାର,
1: ଉର୍ମିଳା ବେହେରା କହୁଥିଲି ସୁଦସଡ଼ଙ୍ଗୀରୁ।
0: କେମିତି ଅଛ?
1: ବର୍ଷା ଜୋରସେରା ହଉଛି, ଆପଣ ସହିତ କଥା ହଉଛି
0: ଆଉ। ହଁ ବାପରେ, ଘଡ଼ଘଡ଼ି ବିଜୁଳି ବି ମାରୁଛି। আচ্ছা ঠিক আছে, তবে আজ টপিক উপরে কোন কইবে?
1: নিশ্চিন্ত উপহার কিছু জিনিস সাইতিকি রাখিলে সে জিনিসটা মনে পড়ে। তারপরে আলবম ভিতরে ফটো সব অভুলা স্মৃতি হয়ে সাইতে হয়ে থাকে।
0: আচ্ছা
1: আৰু মোৰ পাখেৰে কিছু আকাশবাণী শ্ৰোতা ভাই ভনী আৰু আকাশবাণী আছিল কিছু পত্ৰ মোৰ পাখেৰে অতি।
0: আৰে বাপৰে,
1: চাইচি কি ৰখিছে অবুলা স্মৃতি ৰখিছে।
0: আচ্ছা আজি বি পঢ়ন্তি তাকো বাহিৰ কৰি কি আজি বি পঢ়ন্তি?
1: নিশ্চিন্ত নিশ্চিন্ত, যেতিয়া মনে পৰি যায় মানে সেতবেলাৰ অনুভূতি আমি কেনেকৈ চিঠি লিখিছিলো, মানে গোটেই দিনৰ মধ্যে আঠ দহ খণ্ড চিঠি আছিল। তাকো আমি পঢ়াও ভাল লাগে, বেলে বেলে বি বাহার করি পড়ে। কোন শ্রোতা ভাই কথা যদি অধিক মনে পড়ে, তাঙ্ক হাত লেখা রু হি জানা পড়ে যে এই শ্রোতা ভাই।
0: আচ্ছা আপন সেতবেলে বি চিঠি লেখুতিবে তো?
1: আজ্ঞা।
0: আচ্ছা দিন কেতেটা চিঠি লেখি পারন্তি সেতবেলে?
1: মিনিমাম গোটে খন্ড কাম ভিতরে বি গোটে দিটা লেখি দিয়ে। আচ্ছা আজ যেহেতু সপ্তাহ থরে আমি পাঠ পড়ে সেই দিন পড়িবাকু যাই পোস্টাল রে। আমি তো এত কথা সেতবেলে যাউনি না, ইয়ে সাক্ষী যাতে সব হাত করিবা পাই তাঙ্করি হাতরে দিও পকেয়াকু।
0: আচ্ছা
1: কিছু বাজি নথব কি শ্রোতা ভাই পাখে পৌঁছিবা সব আমি তাঙ্কে সন্দেহ করি বোধ আমার পকাই নাহি আউ।
0: আচ্ছা তো আজি বি মানে সেসব সহায়তা হয়েছে, আজি মনে বি পড়ে গলা বর্ষ বর্ষ হচ্ছে, বড়া এনজয় করতো আউ। ঠিক আছে
1: আউ, সন্ধ্যাবেলা প্রোগ্রাম কু আসছন্তি ভাল লাগুচি, ধন্যবাদ।
0: সন্ধ্যাবেলে আসিছি, বর্ষা বি হচ্ছে তো গরম গরম পকুড়ি আউ চা শীঘ্র পঠাইবে। ঠিক আছে
1: ব্যস্ত হবার নাই, মু এপটে ছাড়িয়া ব্যবস্থা করছি।
0: ওকে রাহিলি, নমস্কার। তো এইথিলে উর্মিলা বেহেরা সুধা ষড়ঙ্গীরু, আউ যেমতি কি সে আকাশবাণীর স্মৃতি হি উজ্জীবিত করে দিলে, যে শুণুথিবে সে নিশ্চয় মনে পকাউথিবে সেই পুরোনা দিনক অতীতক। তবে আপন চাইলে বি নিজ অতীত সহিত যোড়ি হয়ে পারিবে আম সহ। আপনার ঘরে এভাবে কিছু জিনিস অছি কি যা কি আপনার অতীত সহিত যোড়ুচি? ডায়াল করন্তু।

0: 2671-2303153 এবং কুহন্ত আমাকে এ সম্পর্কে আও দেখে নেবা কি করছেন কল। হ্যালো হ্যালো হ্যালো
1: হ্যালো
0: হ্যাঁ নমস্কার, কি কহুছেন, কোটু কহুছেন?
1: মুঁ ভুবনেশ্বর সাইনগর বাসন্ত কহুছি।
0: কেমতি আছেন বাসন্তী?
1: বহুত ভালো আছে, বর্ষা হচ্ছে, কি আইছি।
0: আচ্ছা, আজের টপিক উপরে কোন কহিবে?
1: আচ্ছা, মু তো হলো ফিলি কুকুর কো যাইছিলি খাইয়া কে দেবা, টপিক কোন দিকে শুনি পারেনি।
0: আচ্ছা, বিনা টপিক শুনি কি বি কল কর দেই চন্দি নাই? ঠিক আছে,
1: কুকুর খাইয়া কে দেবা কইছি।
0: ওকে, আজের টপিক হেলা জি, আপন ঘরে এমিতি কিছু জিনিস আছে যাহা কি আপনকু অতীত সহিত জড়ুছি।
1: জিনিস কথা কয়াকু গলে মোর দ্বিতীয় ক্লাস পড়ুছিলি সেতবে মো সাঙ্গ মানে যে গ্রিটিংস দিয়েছিলে, সে গ্রিটিংস আজ পর্যন্ত মু সাইজিকি রাখিছি।
0: আচ্ছা, সে গ্রিটিংস এবে বি আছে আপনকো পাখরে?
1: আজ্ঞা।
0: আচ্ছা,
1: আর মো পিছি নানে পুয়ার গটে ফটো ছোট বলে সে মতে দেইছিলা, তা ফটো দি আজ পর্যন্ত সাইজিকি রাখিছি। মো ভাই বি আজ পর্যন্ত জানি যে মো তা ফটো মো পাখরে রাখিছি বলি।
0: বড়িয়া বড়িয়া।
1: আর
0: আজি জানি যে
1: বাহা হই গেছিলি, সেতলে ভাইনা দেইছিলে মতে গটে 10 টাকা নোট দে, আর কয়নি দেইছিলে 5 টাকা, তাকু আজি পর্যন্ত সে 10 টাকা টা বি সাইজিকি রাখিছি।
0: বড়িয়া বড়িয়া। সি এইটা তো সবটু ব্রেকিং নিউজ।
1: আজ্ঞা,
0: ও বড়িয়া লাগিলা কথা হই কি।
1: এটা মানে মো আটা জি খোলা সে 10 টাকা টাকু দেখিবি, তারপরে ফোন নাই কি দৌড় লাগা ফের ফা কথা হই রাখি দেবি।
0: আচ্ছা,
1: ভিও করে তো কাই কি না করতে করু নো, মো কলি রা বাপা দেইছিলে মতে তলে বাহা ঘর হই গাকলি, 8 দিন পরে মতে বাপা দেইছিলে সেই নোটা মো এটা রাখিছি সাইজিকি।
0: বহুত বঢ়িয়া বহুত বঢ়িয়া বহুত বঢ়িয়া লাগিলে, এই ঘটনাটা বহুত সুইট লাগিলা। থ্যাংক ইউ সো মচ রহিলি, নমস্কার।
1: নমস্কার।
0: তো এইথিলে বাসন্তী শহীদনগর ভুবনেশ্বর, আর যেমতি কি সে কহিলে তাঙ্ক লাইফ পার্টনার দেইথিবা গোটে 10 টাকা নোট সে আজ পর্যন্ত সাইতি কি রাখিছন্তি। আর এইটাকু তো কুহন্তি না প্রেম, তো প্রেম কথা যেতবেলে পড়িলাণি আর গীতটা নিশ্চয় শুনেই দেবি, কারণ পবন জগরা হেলাণী।

0: মানে পুরোনা রেডিও পুরোনা টিভি এবং পুরোনা সাইকেল রয়েছে, তবে আপনার পাখে কন রয়েছে চলন্ত শুনে নেওয়া। হ্যালো,
1: হ্যালো দিদি, নমস্কার।
0: নমস্কার,
1: মু সাই কইছি বেলপড়ারু।
0: কেমতি আছ সাই?
1: পুরা গোবাল আছি, আপনা কেমনে আছন্তি?
0: বড়িয়া বড়িয়া লাগিলা, কথা হেলে তো আহরি বড়িয়া লাগে সাইঙ্ক সহিত।
1: ধন্যবাদ।
0: আজির টপিক উপরে কোন কইবে?
1: আ সেমিতি তো আমার বহুত পুরনা জিনিস আছে, যেমন চকি শিল এগুলা সব আছে, তারপরে আমার গোটে পুরনা স্কুটার বি আছে, তাকে মু রাখিছি, সেটা সমস্ত বলে অলিয়া হয়েছি, কাই সেটা পকাই রাখিছু। মু সেটা কইছি এবে তো সে মডেল র কিছু বি জিনিস আর মিলিবনি, তো সেটা আমার ঘরে আছে, সে থাও যে আমার কোন অসুবিধা করছি, যদি বি আমি তাকে কবাড়ে বলা দবা, সে কত টাকা বা দব।
0: আচ্ছা, তো স্কুটার কো এমতি সাইতা হইছে তাহলে রে?
1: আজ্ঞা, সেইটা সাইড দিছি রাখিছি, আর আমার ঢিঙ্কি বি আছে, আর সেইটা মো জেজে কইবে জম্মা বি তাকে মানে খারাপ হবাকে দবনি, উই লাগিবনি, যেমতি সেই বড় তাদের সব পাউডার পকে দব, আর যেমতি উই লাগিবনি।
0: যে এবে বি ঢিঙ্কি কুটা হচ্ছে না, বাস এমতি খালি রহিছি।
1: আর সবুবেলে তো কুটা হউনি, যেতবেলে মানে ওস্তাগি কোন
0: মানে এই যেমতি রিসেন্টলি রজ থিলা, রজ পাই কুটা হইতলা চাউল।
1: হ্যাঁ, রজ পাই তো বেশি কুটা হইলা না, অল্প কিছু কুটা হইতলা, আর যেতবেলে বি মানে আসে মানো তা সেই টাইমে সব ডিকরে কুটা হই গিয়ে।
0: ওকে, বহুত বড় মানে
1: কোন ধুয়া হইতো কি নাই সেইটা আমি সাইন জানিবা।
0: নিশ্চয় নিশ্চয়, সেইটা তো সত কথা। তো বড়িয়া, মানে আপনার ঘরে তাহলে ঢিঙ্কি আছে, শিল আছে, চকি আছে, আউ এতে জিনিস আছে, আউ ফুনি পুরনা স্কুটার বি আছে।
1: দিদি, ইয়া বি যেতে লাইন পড়ে যাচ্ছে, সেতবেলে আমাকে বড় ভালো হচ্ছে, সেতরে বাটি দউছু মানে গ্রাইন্ডার উপরে মানে ভরসা।
0: হ্যাঁ, সি বি গোটা পয়েন্ট,
1: যদি সবুবার সেইতরে বাটি কি অভ্যাস করিব লাইন যাইতু তাহলে হইরাণ হবো।
0: নিশ্চয় নিশ্চয়, আউ সেতবেলকু বড় পাইবনি শিলরে বাটিবাকু নেকি।
1: আগে আউ ইচ্ছা বি হবনি।
0: বড়িয়া বড়িয়া, বহুত বড়িয়া লাগিলা সাই, তোমার সাথে কথা হই, রহিলি, বাই।
1: ধন্যবাদ দিদি, রহিলি, নমস্কার।
0: নমস্কার। তো এতে সাই বেল পড়ারু, যেমতি কি সে সুপার এক্সাইটেডলি নিজ ঘরর যে সব জিনিস রহিছি সে বিষয়ে কথা হলে, আগকু নিশ্চয় কথা হবা, হলে শুনিবা আগোটি বিউটিফুল ট্র্যাক দিল সে দিল তক।

সিকল সেল এ সম্পর্কে আমি কথা হোলে এবং এদ্বারা আমার অঙ্গ প্রত্যঙ্গে ক্ষতি পৌঁছি থাকে বেড়ে বেড়ে জন জনকর কম হুয়ে না যেহেতু রক্তকণিকা শিকুড়ি আকার ধারণ করে সেপাই কি রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হুয়ে এবং ইয়াদ্বারা যকৃত ক্লিহা এবং ফুসফুসে অম্লজান পৌঁছি পে না এবং তাহা অনেক শরীর ক্ষতি করাই থাকে এবং কিছু হিডেন সিম্পটমস দেখা যায় যেমি কি আগর কী শিশু মানক শারীরিক অভিবৃদ্ধি বাধা সৃষ্টি হুয়ে এবং তা ছড়া হাত গোড় ফুলে যায় এবং যেমি আগর কী সংক্রমণ হয়ে থাকে তো এসবু লক্ষণ যদি কিছু বি আপনার অল্প কিছু বি দেখুছেন তবে নিশ্চিত রূপে ডাক্তারী পরামর্শ করাই নেওয়া ভালো।

ট্যুন করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটাক্ষ দিল সে দিল তাক আপনার মন পছন্দর কার্যক্রম রেইনবো এসএমএস আসি পৌঁছি যাইছে আপনার পাখে দিল সে দিল তাক মিউজিক মিত্র অনু এবে শুনে দেব আপনার মন পছন্দর গীত তবে আমার পাখক প্রথমে রিকোয়েস্ট পঠাইছন্তি রাহাস কুমার বেহরা মামা রাহিলি সাই প্রত্যুষ ঢেঙ্কানাল শুনবাক চাইছন্তি জহ্নকু লুচি দেখুচি তো চলন্তু কন লুচিকি দেখুচি জানিবা অনুরাধা পোডওয়াল এবং মোহাম্মদ আজিজ গাইথিবা গীতটি চলচ্চিত্র মানিনীরু আপনার পাইঁ

শুনেছেন আপনার দেবমিত্রা হান্ড্রেড পয়েন্ট ফোর আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সি দিল তাক রে আন দিল সি দিল তাক রে আমি কথা হতে কি বুলি আসলে মন টিকে হালকা হয়ে যায়। মনরে যেতে সব দ্বন্দ্ব আছে সেসব যেমন ক্লিয়ার হয়ে যায়, আমার জীবন চলা পথে যেমন আমাকে গোটে ক্লিয়ার পাথ মিলে যায়। এই বুলাবুলি কথার আপনার মনে পড়ুছে আপনার কেবে শেষ থর বুলবা যাই কেউ জায়গা আপনার সবুঠ বেশি মন ছুঁয়েছিল, ব্যস্ততা ভিতরে আপনার কিপর নিজ সময় বাহার করতে এসব কথা আপনার নিহতি মনে পড়ে যা। হুয়ে আপনার কাহিনী অন্য কাহাকু বি জীবনর টিকি সময় কাড়ি বঞ্চবার প্রেরণা দিয়ে জীবন কেবল গন্তব্যের পঞ্চবা নুহ রাস্তার প্রত্যেক মুহূর্তক উপভোগ করা বি জরুরি। জীবনযাত্রার এই যে যাত্রা আমি স্টার্ট করেছে না, এই যাত্রার আমি যেতে বি পথ অতিক্রম করছে সে সবুটি পথরে আমি টিকে টিকে নিঃশ্বাস মারিবার আছে, শান্তির নিঃশ্বাস, কেবে সিয়ে খোলা পবনর নিঃশ্বাস হো আউ কেবে সিয়ে চহলা পানির সৌন্দর্য হো। জীবনের প্রত্যেক মুহূর্তক প্রত্যেক স্থানরে উপভোগ করা দরকার। যদি আপনার এই পর্যন্ত বি নিজ সময় কাড়ি না তাহলে আজ হি কাড়ত, কে জাণে আজর সময় হয়তো কালি পাই না থাকবে। শুণুথাও এবং টিউন করে রাখি থাকুন হান্ড্রেড পয়েন্ট ফোর আকাশবাণী এফএম রেইনবো কানেক্টেড সে দিল তাক। কিন্তু এবে পাই বিউটিফুল সং আপনার সমস্ত পাই স্টে কানেক্টেড এন্ড স্টে মিউজিক্যাল।

0: তাহলে নিহাতি ভাবে চাঁথাও এই বর্ষ হি এক্সপ্লোর করন্তু রামোজি ফিল্ম সিটি কেবেটু ভাবি চাঁদি জিপে জিপে বলি কিন্তু যাই পার নাহান্তি
1: মু খালি 500 বর্ষ ভাবি বহুত গুড তার লোকেশন সব দেখুছি ইউটিউব সব বলে বড়িয়া বড়িয়া জায়গা কিন্তু একুটিয়া মতে ডর লাগছে মতে হিন্দি ফিল্ম ঠিক আসুন তো মো সাঙ্গকে মু কইছিলি মু কইলি আমি মিশিকি যিবা সে কইছি হো দেখিয়া চেষ্টা করি আমি কইছি কিন্তু মোর বহুত ইচ্ছা আছে জায়গাটা বুলিয়া বে
0: সে সাঙ্গকে আপন বাঁধি কি নেই কি যাওন্তু কারণ 4 5 বর্ষ হেলেনি আপন ভাবুছেন তাঙ্কো যোগ আপনকর প্ল্যান ফ্লপ হউছি তাঙ্কো ধরি কি যাওন্তু এবং হায়দ্রাবাদ রামোজি ফিল্ম সিটি নিহাতি ভাবে বুলি কি আসন্তু
1: আজ্ঞা
0: এই বর্ষ নিহাতি বুলি কি আসিবে
1: আজ্ঞা
0: বহুত বহুত ধন্যবাদ কল করতিবার
1: রোজ নমস্কার
0: নমস্কার আপনার বি কল করে পারিবে আমাদের নাম্বার 0671203153 রে এবং শেয়ার করে পারিবে কো জায়গা আপনকর বি ড্রিম প্লেস আছে যাহা কো আপন এক্সপ্লোর করিবা কো চাহুচন্দে নিহাতে ভাবে শেয়ার করন তো চলন্ত দেখিবা আমরা নেক্সট কলার কি আসন্দি এন্ড সি কোন কহুচন্দি আজির টপিক কো নিকি হ্যালো
2: হ্যালো
0: নমস্কার কি কহুচন্দে কোটু কহুচন্দে
2: আজ্ঞা ম্যাডাম মু রাজেন্দ্র বাবু কহুচন্দে
0: না না নমস্কার কেমতি আছন্দে
2: হ্যাঁ আজ্ঞা এই মু পূজা পাঠ অর্ডার করি আপনার এই নারায়ণ বাবু ফোন করতে দোকান দেবে বাকি মু শুনি কি মু ডাক্তার মু বড় বড় কথা
0: আজ্ঞা কোন তো আপনার কোন জায়গা কো যাওয়া চাইছন্দে কিন্তু এপর্যন্ত যাই পার না
2: ওবা যাই কি তুমি কি কিন্তু এমনি কি ইচ্ছা আছে মু জগন্নাথ তপস্যা সব চুপচাপ বসিকি ভগবান শক্তি কোটি মনুষ্য ভিতরে হাতে কেমতি অছি সেইটা অনুভব
0: তো আপন তো এফএম রেইনবো কো আমার ওটে দর্শনীয় স্থান করতেলে আপনক কঠ শুনি কি এমতি হি ফিল হউছে
2: ইও কি ভারত সরকারর বিদ্যা ভণ্ডার যেন জ্ঞান টঙ্কা ভণ্ডার যেন ওয়ারাউ চাউল ভণ্ডার ইও কি পাথর ভণ্ডার সবু বাদ বলি পাল লোক সেইটি
0: আপনক আপনক কঠ এতে ভাল পাইবা পাই বহুত ভাল লাগিলা বহুত বহুত ধন্যবাদ আপনক কি বে আসন্তু
2: আইয়া আইয়া
0: রহুছি নমস্কার
2: নমস্কার
0: আপনি বি কল করে পারবে আমাদের নম্বর 0671203031 53 এবং শেয়ার করে পারবে যে আপনার কোন ড্রিম প্লেস রয়েছে কোন জায়গা আপনার বুলিবা চাহুচার কিন্তু এপর্যন্ত সেটা ফুলফিল হয়ে পারে না আপনার বকেট লিস্ট কেবে সে টিক মার্ক লাগিব নিহাতি ভাবে শেয়ার করন্তু শেয়ার করবা পয়েন্ট ডাল করন্তু নম্বর হচ্ছে 0671203031 53 চলন্তু দেখিবা আমরা নেক্সট কলার কি আসছন্তি এন্ড সে কোন কহুচন্তি আজর টপিক কো নিকি হ্যালো
3: হ্যালো দিদি নমস্কার
0: নমস্কার কে কহুছ কোটু কহুছ
3: মু সাই কহুছি বেলপড়ারু
0: কেমতি আছ সাই
3: মু পুরা বোবাল আছি আপন কেমতি আছন্তি
0: এমতি বোবাল থাও মু বি পুরা বোবাল আছি ইয়েস কহি দিও তুমি কো জায়গা কো বুলিবা কো চাহিছ কিন্তু এপর্যন্ত ফুলফিল হই পারেনি
3: মোর তো মানে ছোট বহুত ইচ্ছা দারিংবাড়ি যাওয়ার কো মু যে তার সব দেখে মো আমার মো সাঙ্গ মানে কি যাইছন্তি সে কিছি ফটো ছাড়ছন্তি তো মোর বহুত ইচ্ছা হয় মু বি সেটি যাওয়ার বহুত সারা ফটো উঠান্তি তাহলে কোড যাই পারুছি
0: যাই পারু না কেবেটু প্ল্যান করছো কিন্তু যাই পারু না
3: মু তো আদি 2 বর্ষ লাগি ভাবুছি জিবি বলি যাই পারুনি
0: 2 বর্ষ হলে প্ল্যান করছো কিন্তু যাই পারু না নিহাতি ভাবে যাও এই শীত দিনে শিওর দারিংবাড়ি বুলিবাকু যাও দারিংবাড়ি বুলিকি আস কাহাকু বি মানে যো মানে তোমাকে মনে করুছন্তি যো মানে প্ল্যান কো ফ্লপ করুছন্তি সেমানঙ্কু বি টানিকি নেইকি যাও বুলিকি আসিব বহুত ভাল লাগিলা তোমার সাথে কথা হইকি রহুছি বহুত বহুত ধন্যবাদ
3: ধন্যবাদ দিদি রয়েলি নমস্কার
0: নমস্কার আপন বি কল করে পারবে আমাদের নাম্বার 0671203031 53 রে এবং শেয়ার করে পারবে আপনার কাহিনী মো সহিত যে আপন কো জায়গা কো বুলিবা কো চাইছন্তি কিন্তু কেবে না কেবে কোনসে কারণ হেতু বা কাহা পাই আপনার প্ল্যানটা ফ্লপ হই যাইছি নিহাতে ভাবে শেয়ার করন্তু কিন্তু এবে দেব মিত্র আপনার মানক শুনাইব গুড বিউটিফুল ট্র্যাক স্টে কানেক্টেড এন্ড স্টে মিউজিক্যাল

0: গীত পরে পুনি স্বাগত আপন মানে শুনছন্তি দেব মিত্র কো আপন মানকর অতি প্রিয় এফএম স্টেশন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক দিল সি দিল তাক রে চলন্ত দেখিবা দিল সি দিল তাক রে কানেকশন এবে আও কি কানেক্টেড হি শুনতি আমা সহিত এবং সি কোন কো শুনতি আজর টপিক কো নেকি হ্যালো
1: নমস্কার
0: জয় জগন্নাথ কি কো শুনতি কোড কো শুনতি
1: বিজয় কুমার দাস সৌরি হাট
0: আচ্ছা আপনার কেউ জায়গা যাওয়ার ইচ্ছা আছে কিন্তু এপর্যন্ত আপনি যাই পার না
1: বাপা বউ সমস্ত যাইছিল তিরুপতি
0: আচ্ছা
1: যাইছিল দৌড় ক্ষেত্রে টিকে সিরিডি যাইছি যাই মু হওয়া করছিলি তারপরে যাই হেলানি তারপরে মা চালিগেলে বাপা বি চালিগেলে
0: কিন্তু মাঙ্কর ইচ্ছা ছিল মানে আপনার নিহাতি ভাবে শিরিডি সাই বাবাঙ্কু যাই দর্শন করি আসন্তু বহুত সুন্দর জায়গা
1: নাই নাই মু যাইছি মানে মু বহুত বারি ইচ্ছা ছিল বাপাঙ্কর ইচ্ছা ছিল শিরিডি যাই পাই
0: তাহলে নিহাতি ভাবে আপনার বৈষ্ণবদেবী যাতে মাঙ্কর কৃপা আনন্তু এবং জীবন চলা পথে আপনার মাঙ্কর আশীর্বাদ রহু বহু
1: বড় অসুস্থ।

সোচাইল ছিলেন ভয়েস মেসরা আপনারা টিউন করে শুনতে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক্ত সিদ্ধল তাক কন্ডল সিদ্ধল তাক রে দেব মিত্র আছে আপনার সহায়তা।

যেবে মোর আখি পালাকা পড়ে যায় সেবে মোর তোমার কথা মনে পড়ে যায়। হ্যাঁ বাস তোমার কথা, কাহিঁকি না তুমি হৃদয়ের বহুত পাখে রয়েছ না, সেইপা তোমার কথা শুনেছেন আপন মানে দেব মিত্র কু 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাকতল সেদল দাখরি এন্ড সো চালিশে রেইনবো এসএমএসর চলন্ত পরবর্তী এসএমএস আড়ক পড়িবা এন্ড নেক্সট এসএমএস কি আউ কি কোঠ লিখুছন দি চলন্ত দেখিবা। এই এসএমএস আসুছি বড়ম্বা সন্তরাবালি মানিয়া বন্ধরু লিখিছন্তি আমাকো টুকু টিকি মিকি টুকুনা এবং গীতটিকে সে শুনেবাকো চাইছন্তি শিবানীঙ্ক পাই শুনেবাকো চাইছন্তি কণ্ঢেই আলবম কণ্ঢেইরু এথর ফগুণে বাজি বলো বাজা মুহেবি রাজা তু হেবু রাণী নিহাতি ভাবে বুড়ফুল সা গীত সরিন কণ্ঠে আপনার নিহাতি শুনেবি সরিন ভট্ট কণ্ঠে তা সহ সে লিখিছন্তি আসি রাজ হসর রঙ্গে দোলি ঝুলি গাঁ হসি সঙ্গে পোড়পিঠার বাসনা ভরি আনন্দ ছুঁই ঘরে ঘরে যাই আজ পাঁচ দিন মনরে ভরি যায় মিঠা স্মৃতি চিহ্ন হস খুশি রহু সারা বর্ষ ওড়িয়া পরম্পরা রহু সদা হর্ষ রজ যাওছি বিদায় নেই পুনি আসিব নূয় স্বপ্ন দিয়ে মাটি মানিষ সংস্কৃতির সাথে রজ রহিব সদা আম হৃদয় পথে তা সহ লিখুছন্তি শুনিবাকো চাইছন্তি বৃফুলসা গীত নিহাতি ভাবে আপনার মন পছন্দর গীত মু আপনার নিহাতি শুনেবি চলন্তু পরবর্তী এসএমএস আড়ক বড়িবা। এই এসএমএস আসুছি বহুগ্রাম ডিস্ট্রিক্ট রো মা পোস্ট মহাসিং রো এবং আম পাখকু লিখুছন্তি বিজয় কুমার দাস এবং সস্মিতা লিখুছন্তি এই মেসেজ সৌরি পোস্ট মহাসিং বহুগ্রাম ডিস্ট্রিক্ট রো আসুছি এবং শুনিবাকো চাইছন্তি ডন চলচ্চিত্র রো খাই কি পান বনারস ওয়ালা নিহাতি ভাবে বীরবলসা গীত মু আপনার শেয়ার শুনেবি আপন মানে বি যদি নিজ মন পছন্দর গীত শুনিবাকো চাইছন্তি তাহলে আমাকে এসএমএস করন্তু এসএমএস করিবা পাই নিজর ইনবক্স কু যাঁন্তু টাইপ করন্তু FMRC স্পেস দেই আপনার কোন গীত শুনিবাকো চাইছন্তি এবং স্পেস দেই গীতটি কো ফিল্ম বা অ্যালবম রো আসছি নিহাতি ভাবে লেখন্তু যাহাঙ্কু ডেডিকেট করিবাকো চাইছন্তি তাঙ্ক নাম গাঁ ঠিকানা লেখন্তু এবং পঠাই দিয়ন্তু আম পাখকু আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি হেউছি 8895254200 আপন মানঙ্ক অপেক্ষারে দেব মিত্র শোর রহিব কিন্তু বর্তমান পাই দুইটি বিউটিফুল সা ট্র্যাক আপন মানঙ্ক পাই স্টে কানেক্টেড এন্ড স্টে মিউজিক্যাল।

শুরু চাইলে ছিলেন বয়স সেমিস্টার অপরমানে টিউন করে সন্ধি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক দিল সে দিল তক কোন দিল সে দিল তক হৃদব মিত্র আশা প্রমাণঙ্ক সহিত চলন্ত দেখিব পরবর্তী এসএমএস কেউ কোটু লিখিছেন এবং কোন লিখিছেন এই এসএমএস করছেন জিতেন্দ্র নিয়ালি মাধব রু শুনবাক চাইছেন হ্যালো ব্রাদার্স রু তেরি চুনেরিয়া গীতটি নিহতি ভাবে আপনার মনপসন্দর গীত দেব মিত্র আপনার শর শুনেব চলন্ত দেখিব পরবর্তী এসএমএস কেউ কোটু লিখুছেন এবং কোন লিখুছেন এই এসএমএস আসুচি টাটা স্টিল প্ল্যান্ট রু লিখিছেন বিমল শ্রীবাস্তব মনীষ শর্মা রাজকুমার ভরদ্বাজ এবং দীপক কুমার তা সহিত লিখুছেন রোহিত সেন আভাত সেন লিখুছেন অপা নমস্কার শুণবাক চাইছেন মে খেলাড়ি তু অনাড়ি র টাইটল ট্র্যাকটি এবং লিখুছেন গুড মর্নিং দেব মিত্র অপা নমস্কার জয় জগন্নাথ অপা আমি রজ ছুটি রে পুনি আমো ঘরকু চালি আসিছু অপা আপনক উপস্থাপনা বহুত ভালো লাগুছি আপনক কথা শৈলী বা ভয়েস আমকু বহুত ভালো লাগুছি অপা নিহাতি ভাবরে বহুত বহুত ধন্যবাদ আপনকৰ বিউটিফুল সা কমেন্ট পাই নিহাতি ভাবরে আপনক মনপসন্দর গীত দেব মিত্র আপনক শিওর শুনেব চলন্ত লেট নকৰি শুনি নবা ব্যাক টু ব্যাক এই দুটি বিউটিফুল ট্র্যাক স্টে কানেক্টেড এন্ড স্টে মিউজিক্যাল

সে স্বপ্ন অধা অধরা রহিগলে হি ভালো লাগে। এই যেমিতি আপনার মোর সম্পর্ক, হ্যাঁ আমি পূর্ণতাকে ছুঁই পারিনি সত, কিন্তু অধা অধরা সম্পর্কের বি মজা থাকে। এই দেখুন যেমিতি আপনার মো হৃদয় পাখে অনেক, কিন্তু মোঠো অনেক দূরের শুনছেন আপনার মানে দেবমিত্র কো 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দল সে দল তাকরে। এবে তো সময় মতে ইশারা দেলানি আপনার সমস্ত কঠু টাটা বাই বাই কহিকে যাওয়া পাই, কিন্তু যাওয়া পূর্বরু এতিকি কহিবে সববেলে হস থাকত এবং অন্য মানক হস পছর গোটে সুন্দর কাহিনী সাজু থাকত। ইয়েস গরম তো হচ্ছে, এই গরমে নিজ ভিতরের ভালো মানুষক মারি দিওনি, নিজ ভিতরের চিড়চিড়াপণ কু টিকে দূরে বাস টিকে ভালো পাইবার কথা হুম নিজ লোক মানক সহ। আজ পাই দেবমিত্র কো বিদায় দিওন্তু, রহুচি নমস্কার এন্ড হ্যাভ অ গ্রেট ডে আহেড, লভ ইউ অল এন্ড টেক কেয়ার।

ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম ডেনবকাটে দিলসা দিলতক সৈচালিচি কড়াকার হাঁ সাথী আরম্ভে রেখাঙ্কু অনেক সমালোচনার সামনা করিবাকু পড়িথিলা কিন্তু সে নিজর পরিশ্রম ও আত্মবিশ্বাস দ্বারা নিষ্ঠা দ্বারা নিজকে পরিবর্তন মধ্য করিথিলে সে হিন্দি ভাষা নৃত্য ও অভিনয়ে নিজকে দক্ষ করিথিলে ধীরে ধীরে সে বলিউডর সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী মানঙ্ক মধ্যে গণা হয়েছিল সাথী রেখা তাঙ্ক দীর্ঘ অভিনয় জীবনের অনেক সফল চলচ্চিত্রের কাম করছেন যেমিতিকি সাওন ভাদো খুবসুরত উমরাও জান সিলসিলা মুকন্দর কা সিকন্দর সুহাগ খুন ভরি মাং ঘর ইজাজত ক্রুশ ভলে চলচ্চিত্রের তাঙ্কর অভিনয়ের দর্শক মানঙ্ক দ্বারা বহুত প্রশংসিত মধ্য হয়েছন্তি

ফ্রেন্ডস টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেনবোকাটা তেলসা তেলসা সাথে কুহন্দি না ওল্ড ইজ গোল্ড তেড়ো সেই এভারকিন সং ব্যাক টু ব্যাক শুনে দেউছি এনজয় করে থাকতো কানেক্টেড হয়ে রয়ে থাকতো 100.4 আকাশবাণী এফএম রেনবোকাটা তেলসা তেলসা সহিত।

ফ্রেন্ডস টিউন করছেন্তি 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক দিল সা দিল তক দেখন্তু না কথা হে হেউ আউ সময় হই গলানি আপনকর ফেভারিট শো কিছি কথা কিছি গীতর সাথে সুজাতা আছি আপনার সহিত কিছু মিঠা মিঠা কথা হওয়া মিঠা মিঠা গীত মধ্য শুনেবি সেইপা কনেক্টেড হয়ে রয়ে থাকে 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক দিল সা দিল তক সহিত সাথে আমা জীবনরে স্মৃতি ও সঙ্গীতর এক নিবিড় এবং অবিচ্ছিন্ন সম্পর্ক রয়েছে না হ্যাঁ সাথে স্মৃতি হচ্ছে মানুষ মনর সঞ্চিত অনুভূতি অভিজ্ঞতা ও ঘটনাবলীর এক ভণ্ডার অন্যপক্ষে সঙ্গীত হচ্ছে মানুষের ভাবনা অনুভূতি সৃজনশীলতার এক অপূর্ব প্রকাশ যে দুইটিকে উপাদান পরস্পর সহ এপরিভাবে জড়িত যে গোটিয়ে সঙ্গীতর স্বর অনেক পুরোনা স্মৃতি মনরে জাগ্রত করে না কন কুমার গোটিয়ে স্মৃতি পুঁ কৌশি গোটে বিশেষ গীত মনে পকাই দিয়ে তেমনি সাথে আগুক তো আমি এ বিষয়ে ঢের সারা কথা হব কিন্তু বর্তমান সময় হচ্ছে গোটে মিউজিকাল ব্রেক রনজয় করে কনেক্টেড হয়ে রয়ে থাকে 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক দিল সে দিল তক সহিতা